0: ইভাকুরা প্রশ্ন বিচার উজালো রেডিও নেটওয়ার্ক।
1: काठमाडौँमा 90 मेगाहर्ज उज्यालो रेडियो नेटवर्कमा यो हो पप प्रवाह।